সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 13 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 30 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ প্ৰতিপদ তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:51:42 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:08:25।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই সিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, এতিয়া আগবঢ়াইছো গুৱাহাটীৰ পৰা আজি প্ৰকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰিসমূহ। ৰাজ্যৰ সম্প্ৰতি বান পৰিস্থিতি তথা সাহায্য উদ্ধাৰ অভিযানৰ বিষয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা ফোনযোগে পুনৰ বুজ লয় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। লোকসভাত কালি গৃহীত হ'ল ৰাজহুৱা পৰীক্ষা অনৈতিক কাম কাজ প্ৰতিৰোধ সংশোধনী বিধেয়ক 2026। দীর্ঘদিনীয়া দাবির অন্তত ডিব্রুগড় শহরত থকা রেল মন্ত্রণালয়ের 10 বিঘা মাটিত বৃহৎ গাড়ি পার্কিংয়ের স্থান নির্মাণ করা হব। কালি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে ডিব্রুগড় পৌর নিগমের ডেপুটি মেয়র উজ্জ্বল ফুকনক এই আশ্বাস দিছে। সেবাই সংগঠন এই মূলমন্ত্রক আগত রাখি ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটিয়ে কালিরে পৰা ব্যাপক হারত বান সাহায্য অভিযান আরম্ভ করেছে। কালি বিজেপি অসম প্রদেশের মুখ্য কার্যালয়ের বাজপেয়ী ভবনের পৰা চৰাইদেউ আৰু শিবসাগর জেলার বানাক্রান্ত লোকর বাবে দলের কার্যকর্তার পৰা সংগ্রহ করা 16 কোটি টাকার বান সাহায্য লৈ বিজেপির এটা প্রতিনিধি দল রওনা হয়েছে। অরুণাচলের পৰা অসমলৈ অবৈধভাবে সরবরাহ করা অরুণাচলী সুরার গোচর সংক্রান্ত কালি ইডিএ সঞ্জয় দেওয়ান, নীরজ শর্মা, রঞ্জন লোহিয়া, সমীর মেহতা সহ 19 জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সাম্প্রতিক ভয়াবহ বান পরিস্থিতি আর ইয়ার ফলত রাজ্যখনত হওয়া বিস্তর ক্ষয়ক্ষতির সন্দর্ভত কালি কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনাত মিলিত হয় কেন্দ্রীয় বৈদেশিক বিভাগের রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ মর্মে সংসদ ভবনস্থিত বিত্তমন্ত্রীগীর কার্যালয়ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। কোকরাঝার শহরের বডুফা নগরের বিটিসি প্রধান পরিষদীয় ভবনত কালিরে পৰা দুদিনীয়া কার্যসূচী আরম্ভ হয়েছে বিটিসির 2026-27 বিত্তীয় বর্ষর সাধারণ বাজেট অধিবেশন। 26-27 বিত্তীয় বর্ষর 1588.31 কোটি টাকার বাজেট দাখিল করলে হাগ্রামা মহিলারিয়ে। এনার্জি ড্রিঙ্ক ব্র্যান্ড সমূহক 90 দিনের ভিতর বিভ্রান্তিকর লেবেল আঁতরাবলৈ নির্দেশ জারি করেছে খাদ্য সুরক্ষা সংস্থা FSSIয়ে। ইয়ার ফলত রেডবুল, স্টিং, মনস্টার, এনার্জি ড্রিঙ্কর দরে ব্র্যান্ড সমূহে তেওঁলোকৰ লেবেল আৰু শক্তিবর্ধক পানীয়র বিভ্রান্তিকর দাবির তথ্য আঁতৰাব লাগিব। ভারতের শক্তিখণ্ডত আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা আর খারুয়া তেল তথা প্রাকৃতিক গ্যাসের আমদানির নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সাগরের গভীর আর অতি গভীর অংশত

0: আমাৰ কেন্দ্ৰৰ প্ৰাগজ্যোতিষপুৰ শাখাত আজি সন্ধিয়া 7:20 প্ৰচাৰ হ'বলগীয়া হেল্ল' যুৱবাণী অনুষ্ঠানত অতিথি হিচাপে উপস্থিত থাকিব অভিনেত্ৰী, নৃত্যশিল্পী, কোৰিঅ'গ্ৰাফাৰ বনলতা বৈশ্য। অনুষ্ঠানটিৰ আগ ধৰিব প্ৰাঞ্জিৎ প্ৰীতম কলিতাই। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা ইন্দ্ৰজিৎ দাসৰ। অনুষ্ঠানটি একে সময়তে আকাশবাণী গুৱাহাটীৰ ফেচবুক পেজতো পোনপটীয়াকৈ প্ৰচাৰ কৰা হ'ব।
1: ডেজার্ট আহি গল, পিছে আমার চ্যাম্পিয়ন অহাই নাই এতিয়ালৈ। বিল ভরার আগতে তো আহিব নহয়।
2: ওই ছোৱালীহত কি করে আছো?
3: বিললৈ রয়ে আছো।
2: তোমার কার্ডখন দিয়া না, পিন দিয়া।
4: RBI কয় যে আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব। হে, এয়া খোয়ার চ্যাম্পিয়নশিপ আছিল নেকি? RBI কয় জানি লোক, সতর্ক হোক।

সৈয়দ সাদুল্লাহর গীতর কথা আর ভবেশ গোস্বামীর প্রযোজনারে সুরেশ হাতিমুরিয়ার কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো নাসরিন হালিমর কণ্ঠরীতি গীত। গীতর রচনা ইন্দ্রকুমার বরগোহাঁইর, প্রযোজনা উপেন্দ্র কুমার ফাংসুৰ।

0: পুলক বেনার্জীর কণ্ঠর কেশব মহন্ত রচিত গীতটি শুনিলে।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

শ্রোতাসকলে মাটির গান অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক ভূপেন দেউৰী আৰু সংগীসকলৰ কণ্ঠৰীতি দেউৰী গীত।

0: অতিরিক্ত বাছাইছিল
1: আহি আহি যেতিয়া ঘর পাবে
0: পাওয়ার লগে লগে সব যা নগর প্রজাবিল আছিল
1: সকলরে হাহাকার লাগিল
0: আজি আজি রজা আসে আমি সকল চাবলে যাও
1: ভাবলে গোটে সকলে
0: সকল আইভা দিছি বুড়া বুড়ি ইত্যাদি করি
1: বুড়া বুড়ি চলি আহে
0: হাত তলা খুটি
1: বসুদেব চলি আহে
0: ভার্যার হইতি
1: সময় ব্রাহ্মণৰ পিতৃ
0: আসিলে বসুদেব
1: হে বসুদেবে যাও ভার্য হওয়া
0: আহকরে রজার বার্তা পায় দৌড়দৌড়িকে আসি
1: আহি কি রজা মাতি সুধি
0: মহারাজ
1: মোর সময় বাসা
0: কোর্ট এরি আহিল আর আপনার ডিঙা সদ্যখন কোর্ট এরি আহিল
1: তেতিয়া চান্দ্রই দুঃখ করি
0: আ সময় ব্রাহ্মণের কত কই
1: গুরুদেব
0: মোর কপালের দোষ
1: কারণ সদ্যখানি কালি জয়সাগরত
0: আ মোর গুর গৈছি
1: এই কথা শুনি বসুদেব
0: আ মাটির বাগরি বাগরি কান্দবা দিচ্ছি
1: মোরও তো বেতা গো
0: আ নিশ্চয় মোর বেতা বাসি থাকা নাই।

0: হপে কান্দি বলে ধরিছে
1: হরি হরি প্রভু
0: আরে সা মোর বেত হে দিঙা সদ্য আসিল
1: কারণ ঘর মধ্যে মোর মাত্র
0: এটি লড়া আসিল তার মৃত্যু হয়ে গেল
1: কারণ মহাবীর রজার ওসর
0: আহে আজি মাই মহাবীর রজার ওসর মোর লড়া ন হেরাই পেলালো
1: হুক করি
0: আহুক করে মাটি বাগরি বাগরি কান্দি বলে ধরিছে
1: আর প্রজা বিলাহান
0: আ কান্দনত তেওঁলোকে কান্দি বলে ধরিছে
1: কান্দি কান্দি সকলে ঘরা ঘুরি
0: আ গুছি গৈছে
1: চন্দ্ৰধৰ যায় ঘৰক লাগি
0: লাহে লাহে তেওঁ মনৰ ঘৰত গৈ আছে
1: আহি কি দেখা পোৱা যে লখিন্দাৰক
0: আ শুনে কাই পিছে পিছে সুন্দৰ ল'ৰা এটা যায় আছে
1: চান্দৈ সুধি হেৰে ৰাণী
0: আ কোৱাছো বাৰু এইজন ল'ৰা ক'ত
1: তেতিয়া শুনে গেৰাণী হাঁহি মাৰি
0: মাত লগাই আছে
1: মহাৰাজ
0: অন্যজন নহয়
1: আপোনাৰে
0: এতিয়াও শেহতীয়া ল'ৰা
1: তেতিয়া চন্দ্ৰধৰ যাৰ
0: হা মনটো বৰ আনন্দ নহয় আনন্দ
1: হে তাক

0: সে তুনসি ও সোমার দমহান আন পিচুসি আকলু থান থু পৌজুল হাই আবার সাইন মানে আকে জয় পেন আসন তিনটা
1: নমস্কার আকাশবাণী গুৱাহাটীর এই ঘণ্টার বাতৰিৰ সৈতে মই গায়ত্রী শর্মা চক্রবর্তী। অসমৰ বান পৰিস্থিতি পূৰ্বতকৈ উন্নত হৈছে যদিও শিৱসাগৰ, গোলাঘাট, চৰাইদেউ, শোণিতপুৰ, যোৰহাট, নগাঁও আৰু কামৰূপ মহানগৰ জিলাৰ বহু অঞ্চল এতিয়াও প্লাবিত হৈ আছে। শিৱসাগৰ জিলাত দুজন আৰু গোলাঘাট জিলাত এজন লোকৰ মৃতদেহ উদ্ধাৰৰ পাছত সাম্প্ৰতিক বানত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 78 জনলৈ বৃদ্ধি পাইছে। অসম ৰাজ্যিক পাঠ্যপুথি প্ৰণয়ন আৰু প্ৰকাশন নিগম লিমিটেডৰ কেন্দ্ৰীয় ভঁৰালৰ পৰা আজি শিৱসাগৰ, যোৰহাট আৰু চৰাইদেউ জিলাৰ বানপীড়িত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে পাঠ্যপুথি প্ৰেৰণ কৰা হয়। লোক পৰীক্ষা অসাধু পন্থা প্ৰতিৰোধী সংশোধনী বিধেয়ক 2026ৰ বিবেচনা আৰু গ্ৰহণৰ বাবে আজি ৰাজ্যসভাত উত্থাপন কৰা হ'ব। নীট পৰীক্ষাৰ বিষয়ক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতিবাদৰ সময়ত আৰক্ষীৰ ভূমিকা সন্দৰ্ভত বিৰোধী পক্ষৰ সদস্যসকলে সৃষ্টি কৰা হুলস্থূলীয়া পৰিস্থিতিৰ পৰিপ্ৰেক্ষিতত আজি লোকসভাৰ কাৰ্যক্ৰমণিকা ব্যাহত হয়। অসম চৰকাৰে ডিমাছা জনগোষ্ঠীৰ ভাষিক আৰু সাংস্কৃতিক ঐতিহ্য সংৰক্ষণৰ লক্ষ্যৰে ডিমাহাচাও জিলাত ইংৰাজীৰ সমান্তৰালভাৱে ডিমাছাক চৰকাৰী ভাষা হিচাপে ব্যৱহাৰৰ বাবে আনুষ্ঠানিক ঘোষণা কৰিছে। লোকপিয়েল 2027ৰ প্ৰস্তুতিমূলক কাৰ্যসূচীৰ অংশ হিচাপে আজি মৰিগাঁও নগৰ ছাৰ্জ কাৰ্যালয়ৰ অধীনত গণনাকাৰী আৰু তত্বাৱধায়কসকলৰ প্ৰথম পৰ্যায়ৰ তিনিদিনীয়া প্ৰশিক্ষণ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে। ভাৰতীয় বতৰবিজ্ঞান বিভাগে অহা 3-4 দিনলৈ ৰাজ্যৰ বিভিন্ন অংশত প্ৰবল বৰষুণ হোৱাৰ আগলি বতৰা দিছে আৰু ডুৰাণ কাপ ফুটবল প্ৰতিযোগিতাত আজি মণিপুৰৰ ৰাজধানী ইম্ফলত গ্ৰুপ ডিৰ লীগ পৰ্যায়ৰ দ্বিতীয়খন খেলত নৌসেনাৰ ফুটবল দলটো এফ চি ৰেংদাৰ দলৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হৈছে। আমাৰ এই ঘণ্টাৰ বাতৰি ইমানে। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15
0: পিগলো বাংলা সরকার সরকে লাসেলি তুম দা কেদু আর তুম তা পিপো তুম তা আনু চে রকদন টকরা লাহাই আবার সাইছো এনুন থেকসি আর কিমি পুসি নি নাট পেনি পুপঞ্জি কেদু আন আর রাত তুম ভান্তা লা আন সরকার সরা আকে জয় না পিপেন ইলি আবার সাইছো এনুন থেক থেক ফুলতে ইলি কার্বিয়াং লং তুমকে ইলি চে থেক লং ই আর টক আনু কেদুন থেক থে তুম তো পিকলাং আপান এ সন্দু থুলা প্রাইমারি স্কুল মাতেলা ক্লাস 1-2 লাহাই তুমহান কিলোমিটার ইসি আংবং আর রেডিয়াস আংবং সে স্কুল দোনাই
2: কিলোমিটার ইসি আংকাং লুপ লতাং তে স্কুল ই হুম দোনা
0: ইহুম দোনাং পো আপেনা কোলা এম ইয়াং দেং দুম হান মাঙ্কে কিলোমিটার কে থমাং আংকাং আর লসি দোনাং পো ইলি কার্বিয়াং লং তা ননিলি থেক দুলং ব মাতেং কে লাসো আর টি এ কাফু থাক মাঙ্কে সার্ব শিক্ষা তুম সি পারি দেং পো সার্ব শিক্ষা তুম কে পারি দেং আতেং পেন ইলি তুম থেক লং ল পেনাং আন তুম আমেন কে চিতক অং বম ল ননা বাঙ্কে আপেন ড্রপ আউট মতে স্কুল কি দুন কি ও তুমতা নন কে কম বম ল
2: আফাই বাং
0: নাং জুম বম ল
2: ননা বাঙ্কে লাবাংসো নাকে দুপেনা জক
0: নাকে দুপেনা জক আপেন সার্বা শিক্ষা তুমতা আলাংলি তুম কে পারি দেং পেন কে বর ই পেনা জক পেনাং আন আনু আতক আ রঙাং লুতা কাচিং থুর থেক পন লং লো বুসি নিদিতা থেক দুন লং
2: লাবাংসো রনা তেং পেন পুলোতাংতে ইহুমা স্কুল লং পুলোতাংতে বাংকো আনা সোমারা লং সি ইনুদা মাস্টার দুনাই জি কে থানা তুম লাবাংসো আলাম থে পুথাক সি তামে নালিয়া সাবসু বাক থান ইজিমা
0: বাংথং কে রা ফ
2: আউসু মারলো পুলোতাংতে কে থান লু থান
0: বাংকে
2: ইনুদ দুনা পুলা বাংকে হালা বাংসো রনা তিং
0: তেং পেন কে পেন ইসি আ স্কুল লং পুলোতে নাং লি তুম চিনি নাং পজে হাদা বার পি বারসো আলো সু তুমহান কা ফ্রেক পিনসু তুমহান কা ফ্রেক পুদুনাই আরটি এক আ রনা তেং পুলোতে
2: লাকে বার পি বারসো কা চিতিয়া দিম
0: চিতিয়া দিম
2: দোবেগ নাং পোলা
0: দোবেগ নাং পো আলো সু তুমহান কা ফ্রেক পিনসু তুমহান কা ফ্রেক দুনাই
2: লাপেন আন পারসে তামে কিজুনা লাং
0: কিজুনা লাং ফ্যাসিলিটি দা পি দু দুনাং জি দোবেগ নাং পো তাহাই কা আরটি এক আ তেং
2: লাপেন আন পারসে তামে কা পাথুয়া দিম
0: কে পাথুয়া দিম বাউন্ডারি ওয়াল আপেন লাইব্রেরি মতে কিতাবাপুরু বিপনাইজি রেডিও কার্যু তুম আর জুদুন পেন আলাং তুম হাইলাম চিনি পন রা স্কুল কচারি তুমহান আলাং তুমহান নাং তুম চিংবাই চিংসাই পেন তুম
2: আমার
0: সাই চুয়েন থেক নাম
2: লাবাংসু আ

0: তেংলো পুলোটাংতে সরকার পেনকে ইলিতুম আফানকে আবার সা ইপি উল ইলিতুম জুং জুং আপি আপু কে কুসন লোটাংতে লাকে ক্লেম নাম কে আপি আপু কাছে রক্ত পেনকে দোহে লোমা কে নাং সত নাং লিপি লোপুদাম জি লাসো পুঠা
1: আলা আনাবার সাই পি পেনলে ইলিতুম ইনু জি রক্ত তে পুলোতে আবার সাই নাং পিদ নাং পিনাক সে মান্দেট পো আথে ইকি পি আসন সন কে হা নাং লিতুম লাসো আর টি এ কা রন বাং কে হা 2009 আহুত পেনসি আর রন কে দেং পন আন কে ইলিতুম নন আন কে 2012 নাং লো
0: সুরিন রা কে হিনিয়া নিং কা নাং লি তা
1: লো লাসি লাসো আর রন পিপিমা কিপি কিপি পে সন ইলিতুম চিনি দাম দে ল্যাং পুলোতে ইলিতুম না হায়াবার সাইচু এনুন থেক থে দেট পো আপেন মাং সরকার সরা কেরাম নাং কি পি বত ইপি নাক পো লাসি নিলিয়ে হিন পেন কামা থাম আতেং মাং কে কি দো আন আতো কান্নো কে দো তুম বাতে কে কি কে থেক তাং আতুম লোকাচার লি তাং তুম তাল হায় রন চিনি পেন সি পাচে থাং পন সি হা রং কে দো আপি পো দো ফান্তা চে থান পন রা কে থেক তাং মাতে দন রা পাতুম রে চে থান পন রা কে থেক থে তুম হান যা পনসি স্কুল হেম্পে দামরা লাহাইবার সাইলাম থান এর ফি স্কুল হেম্প বাদামসি ওসুমার তুমফান আমেন কে পেচে টক দামি ফান আমেন কে থাপ দামি ফান
0: বর ইনাং পো লাপেন ক্লেম নাং পো
1: ক্লেম নাং পো
0: নাং লিকি পুদামিয়া বাংকে লাবাং সো আরন চিনি এট আফিয়ানসি কে ক্লেম দুন সা কিমে
1: লা ইকলো
0: আপিয়া পো তুম বাংকে
1: লা লো চিনি ইক এ পুলতে ইলি তুম হাদাক কাদনিজে দামিয়া থিসে বিদাত পো লাসি লারন কে চিনি বাগে কে থেক থে তো মাকে থেক থে দে তাহাই মিনি পুবই ফিট সে তাইলি তোমা বং তাকে থেক বাং দো ও কে থেক আ তুম বাং সি থান নাং পো
0: পাচিনি নাং পো
1: পাচিনি নাং পো
0: আঙ্গা লাং
1: কে থেক থে তুম হা আঙ্গা লাং লে তুম বাং তা মে থাং ও সুমার বগা নু তিন দা চিং হন দুগো পর কে পা থেগি ফাঙ্গে আনি হাং আ পর লাসে লাং তুম তা নি দি নি মা থা তেং কে স্কুল হেম দাম সি লহাই ওয়ার সাই চু এনি ফান বর ই পন পো
0: নাং লিহিন বেং কে থান মে পিগলো নি ইসিয়ালাম চে থান দা মে দা ইলি তুম কারবি কারবা কা তুম বাং কে ইংলং আর লক লাপেন আতক নু সি গে দো কার্বি আপি আপ তুম বাংকে আনসু মুয়ে পট নাং হা চে লং বিদাম নাইজি নাংকে হা সক এদু নাই আসু পিয়ে বাংসি তামে নাং হে মা সাই ক্লেম নাইজি লাপুসন্দ সরকার পেনা বাংকে লাবাং সো আর টি ই রাইট টু এডুকেশন আতেং পেনা বাংকে আরন পিনচং ভেগলো নাং নাং সু পি নাং সু পো স্কুল কাপাচারলি দুন্দে প বাংকে লাকে নোনা বাংকে লং লিলো পাচারলি দুন ভেগ নাং পো কাপাচারলি দুন্দে প বাংকে সরকার পেন সিতামে হাল বাং সো হেম তুন তুম ফান বাংকে মো ফিয়ে বাংকে লাতুম ফান বাংকে হুমরি থুসি কার ইউথু পো পি সি নাং তুমা সুমার কাছে তৈ দুন্দে দেত লাবাং সো ওয়ার সাই পি সি চু এন দুন্দে দেত লাসি নাংলি হিন পেন কো পি লগি পুদাম জি লাপু সন কাছে তৈ দুন থেক থেলাং আ হেম তুন লাপেন আপি আপু তুম ফানাংলি হিন পেন কো পি লগি পুদাম জি গে
1: আওয়ার সাই পি তাং দেত এ আন ইতুন পি তাং এট বাং সরকার নাং পাজয় কে পেন আ পি তাং দেলা হরমু চু এনুন থেক থে পুলোতে আপি আপো তুম তালা কা মেথাং তা কাছে মাথা থেক থে মা পুলো আসো মার্ডম হাং কাচিং হন কাবে বা কাছে মাথা থেক থে পুসি মান্ডেট পো লাসি নিলি গা মাথা তেং বাংকে আনু তিন দা নোচে রক্ত সিকে থেক থে আসন আন্দেকে থেক তুম পেন চুহুমরি দাম পেন পিপিয়াওয়ার সাই ডোমা পো চর জু দাম পেন বাংকে কে থে গা তুম তা আমি থাং বাং পেন থান থে দে তাহাই মিনি আপর কাবে আজয় নি সেটা মামা কে নাং সত তুম নলা ডক্টর তুমলে আলং ইলি সুদে ইলি সে দাম নাং সন্থাক থাকি ইলি তুম তা আপি আপু তুম তা কে থেক থে পু তুম তা পুচে চাক ফ্রং বাংকে চকচেলো এমে থাং পেফ্রাং সি কে থেক তুম নং দাম সে চারলি দাম পেন চর জু পেন সি আওয়ার সাই বাং চু এনুন থেক নাং পো তেম ভেক নাং পো পেন লাসো আওয়ার সাই বাং কে আথে পিনি নাংলি সো মারলে থেক লোপতে মো
0: দেতা
1: চিংথুর পো
0: খেতা চিংথুর
1: খাইতা চিংথুর পো
0: লাপেন এমে থাং হেম তুম দা চিংথুর পো
1: চিংথুর পো আথে হে আতিরিং তাংতে পুতে এলিয়ার আং সং আরু লে চার ডাক সিতালা বাংকে থাংতে লিদাম ইক ই ন হক তা রুদাম দে আসি নি দি মা থা তেং মেন কে
0: নন হেলো কি মেসেন আপ
1: নন হেলো ইলি তুম কে মেসেন আপ পড়লো লসানু তিন টা কবর ইনাং পজে রাইট টু এডুকেশন আওয়ার সাই কি পি আন কে চু এন্ডুন টেক্সি ইলি তো ইলি সুমার আন ভান লোটো গা রন বাং
0: পাচালি
1: দুনাং পলালো
0: নি নাংলি হেন পেন কপিলো কে পুদাম জি রাইট টু এডুকেশন সরকার হিন পেন লবাং সরন দেং পন দেত পেন আফি ইতুম জুং জুং আমুনি তুম ফান আকে থে দুং আলে কে লং দুন জি কে কপিলো
1: আফ্রাং সি কে লিতিম চে থানাম লো পুলোতে ইতুম তো আ আনু কে দো আ কারবি মতে মেথাং খায় তুম
0: আরাদাতু
1: আরাদাতু চে থেক লং আনু তিন দা কি দু লাসো জয়নি সি ইলিতুম স্কুল পা দুন থেক থে বুসি ইলিয়ে কাইতা কানিংজে কানিংরি কাছে থান লাসিনিলি মাথা তেংকে নলাসো আফার মান তা বাং সরকার আতু ইলি তুমহান ইলি সোমার ফান মিড ডে মিল মতে আনকে চোবার সাইটা হাদাই পাথিক পন্দের জয়নি নীলিমা থাকে লাতে ইতুম আলে ইসিলো থে হেম স্যাং আবে পুসামে সোমার তোমা পকে স্কুল দুন্ন পুলোতে
0: আপকা বাং আংসে
1: সিলো

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের